0: अच्छा हिंदुसिता हमारा मारा सारे जहां से अच्छा।
1: अरे वाह, बहुत सुंदर, बहुत सुंदर आम भारत वर्ष, सबुठ
0: हाँ
1: सुंदर आ सबुठ भल आम भारत वर्ष। এই ভারতবর্ষর তুমি মানে হচ্ছ ভাবি নাগরিক, তুম মানকর কর্তব্য, তুম মানকর চিন্তন কু নেই এই ভারতবর্ষ আগুকু বড়িব। তেন সবলে চেষ্টা করিব এমিতি সুন্দর ভাবরে আম দেশটির না আগুকু নবা পাই। সুন্দর ভাবরে তুমি স্বাধীনতা দিবস বিষয়ে কহিল, নিজ দেশ বিষয়ে তুম মনরে কিতি ভল ভল ভাবনা রয়েছে, বহুত বহুত ধন্যবাদ।
0: নমস্তে ম্যাম।
1: নমস্তে। শুনিল তো পিলে, তুম সাথী সুশ্রী বিজয়লক্ষ্মী মহারণা কু সে দেশকু কেতে ভাল পাঁতি আ স্বাধীনতা সংগ্রামী বিষয়ে বি সে জাণিবা কু চেষ্টা করেছেন। পিলাই ছোট বেলু এমিতি মন ভিতরে যদি দেশভক্ত জাগ্রত করাইব, যে কাম করিব দেশ প্রথমে রাখিব, তাহলে নিশ্চয় আম দেশ বিশ্বগুরু হয়ে পারিব। পিলা এ দেশ তুমর, তুম হাতরে এ দেশর ভবিষ্যৎ, সেথিপাই আজিঠু নিজ দেশর মান বড়াইবা পাই কর্তব্য করি যাবাকু চেষ্টা করিব। আসবে কিতটি শুনিবা।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, গুড মর্নিং, কে কোচন তি কোঠু কোচন তি?
1: হ্যালো আপা, নমস্কার আপা, বলাঙ্গীর জেলা টিটলাগড় ব্লক সিলুয়া গ্রাম রু আপনগ নিয়মিত সতা নিরাকরণা কইতিলে আপা।
0: আচ্ছা ভাই, কেমতি অছন্তি?
1: মু বহুত ভাল আছি আপা, আপন কেমতি অছন্তি?
0: মু বি ভাল আছি। কই দিয়ন্তু কো গীত শুনিয়া পাই ফোন করছন্তি?
1: আজি অপা আকাশে কি রঙ লাগিলা রো টাইটেল সং দি শুনাই দেবে আও।
0: গীত তো আমি নিশ্চিত ভাবে শুনাইবা, ও কুহন্তু আপনক গাঁ বিষয়ে কিছু কুহন্তু।
1: হ্যাঁ অপা, গাঁতে তো এবে বর্ষা চালিছি অপা, আও নদী পানি বি আসিছিলা বহুত মাত্রারে আসিছিলা, গাঁ পাখক আসিছিলা অপা।
0: হ্যাঁ,
1: আও পানি চাষ জমি মনে সব নষ্ট হই যাইছি, আও ফসল মনে কি নষ্ট হই যাইছি।
0: হ্যাঁ, সেই এরিয়ারে বেশি বর্ষা হইছে না? আচ্ছা, যেটি আপন জনবসতি আছে সেটিকে পানি আসেনি তো?
1: হ্যাঁ, আমটা গাঁরে যেটা ছিল, আমর যেটা সিলুয়া গ্রাম যেটা কি আমার টিটলাগড় পাখে অপা, সেটিরে কোন কিন্তু উপর পানি ছাড়ি দেলা কি টিকে পানি অধিকা মারি আসিলা অপা, আও টিকে গাঁকে টিকে আসি যাইছিলা। আও
0: যা হো বেশি।

শ্রোতবন্ধু শুনেছেন বিশেষ কার্যক্রম খোলা ঝরকা পুণিথরে আপনার কার্যক্রম পরিধিকে স্বাগত জনাচ্ছি। শ্রোতবন্ধু, এই বিশাল ভারতবর্ষ এক বিচিত্র দেশ, যে দেশের কি ভিন্ন ভিন্ন

শ্রোতা বন্ধু, আসন্তু স্কিল ইন্ডিয়া মিশন অধীনরে থিবা প্রমুখ যোজনাগুড়িক সম্পর্করে আলোচনা করিবা। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বা পিএম কেভিওয়াই হেউছি স্কিল ইন্ডিয়া মিশনর এক প্রমুখ কার্যক্রম, যাহা অধীনরে যুবক যুবতীমানঙ্কু মাগণারে দক্ষতা তালিম প্রদান করা যাইথায়। এই যোজনার মুখ্য উদ্দেশ্য হেউছি বেকার যুবক যুবতীমানঙ্কু বিভিন্ন বৃত্তিগত ক্ষেত্রে তালিম দেবা এবং সেমানঙ্কু প্রমাণপত্র দেই নিযুক্তি ক্ষমতা বৃদ্ধি করিবা। এই যোজনা অধীনরে তালিমপ্রাপ্ত প্রার্থীমানঙ্কু নিযুক্তি সহায়তা মধ্যে যোগাই দেয়া যাইথায়। এথিপাইঁ সারা দেশরে 740রু অধিক তালিম কেন্দ্র খোলা যাইছি। এ পর্যন্ত এই যোজনার 1.37 কোটিরু অধিক যুবক যুবতীঙ্কু তালিম দেয়া যাইছি। সেহিপরি রাষ্ট্রীয় শিক্ষতা প্রোৎসাহন যোজনা বা এনএপিএস শিল্পরে যুবক যুবতীঙ্কু আপ্রেন্টিসিপ্র সুযোগ প্রদান করিবা পাইঁ লক্ষ্য রখিছি। এই যোজনা অধীনরে যুবপিঢ়ি শিল্পর বাস্তব অভিজ্ঞতা পাঁতি। প্রশিক্ষার্থীমানঙ্কু সরকার ও শিল্পগুড়িক দ্বারা ভত্তা প্রদান করা যাইথায়। এই যোজনা যুবক যুবতীমানঙ্কু তালিম প্রদান করে এবং সেমানঙ্কু এক উন্নত কেরিয়র পাইঁ প্রস্তুত করে। এথিসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সহযোগে যুবক যুবতীঙ্কু তালিম প্রদান করিবা পাইঁ সরকার প্রতিষ্ঠা করিছন্তি রাষ্ট্রীয় কৌশল বিকাশ নিগম বা এনএসডিসি। এহা অধীনরে 37টি সেক্টর স্কিল কাউন্সিল বা এসএসসি মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে তালিম প্রদান করা যাইথায়। এথিরে 500রু অধিক তালিম অংশীদার কার্য করুছন্তি। এহা অধীনরে এপর্যন্ত 2 কোটিরু অধিক যুবক যুবতীঙ্কু তালিম প্রদান করা যাইছি। সেহিপরি শ্রোতাবন্ধু, প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র বা পিএম কেকে অধীনরে সারা দেশরে অত্যাধুনিক তালিম কেন্দ্র স্থাপন করা যাউছি। প্রত্যেক জেলার অতিকমরে গোটিয়ে প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র খোলিবার লক্ষ্য রখাযাইছি। এই কেন্দ্রগুড়িকরে আধুনিক কৌশল এবং উপকরণ ব্যবহার করে তালিম প্রদান করা যায়। এহা যুবক যুবতীমানঙ্কু স্থানীয় স্তরে সেমানকর আবশ্যকতা অনুযায়ী তালিম গ্রহণ করিবাকু সুযোগ দেইথায়। শ্রোতাবন্ধু, স্কিল ইন্ডিয়া মিশন অধীনরে তালিমর ক্ষেত্রগুড়িক সম্পর্কে আসন্তু আলোচনা করিবা। স্কিল ইন্ডিয়া মিশন অধীনরে রহিছি আইটি এবং সফটওয়্যার ক্ষেত্র। ডিজিটাল ইন্ডিয়া অধীনরে যুবপিঢ়ীঙ্কু কম্পুটর প্রোগ্রামিং, সাইবর সিকুরিটি, ওয়েব ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং আদি ক্ষেত্রে তালিম দিয়া যাচ্ছি। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে যুবক যুবতীমানঙ্কু নর্সিং, প্যারামেডিকাল, ল্যাব টেকনিশিয়ান ভলি ক্ষেত্রে তালিম দিয়া যায়। অটোমোবাইল এবং মেকানিক্স ক্ষেত্রে অটোমোবাইল মরামতি, বৈদ্যুতিক যান প্রযুক্তিবিদ্যা আদি ক্ষেত্রে তালিম দিয়া যায়। পর্যটন এবং আতিথ্য ক্ষেত্রে হোটেল পরিচালনা, রোষেই, যাত্রা গাইড, ইভেন্ট পরিচালনা ইত্যাদি বিষয়ে মধ্যে তালিম দিয়া যাচ্ছি। যুবপিঢ়ীঙ্কু জৈবিক কৃষি, পশুপালন, খাদ্য প্রক্রিয়াকরণ আদি কৌশল শিক্ষা দিয়া যাচ্ছি। নির্মাণ এবং রিয়েল ইস্টেট ক্ষেত্রে মিস্ত্রি, প্লম্বর, ইলেকট্রিসিয়ান, ওয়েল্ডর ইত্যাদিঙ্ক পাইঁ তালিম প্রদান করা যাচ্ছি। শ্রোতাবন্ধু, স্কিল ইন্ডিয়া মিশন মাধ্যমে আমি অনেক লাভ পাওছু। এতে নিযুক্তি সুযোগের বৃদ্ধি দেখা মিলুছি। দক্ষতা বিকাশ মাধ্যমে যুবক যুবতীঙ্কু শিল্প পাই প্রস্তুত করা যাচ্ছি, যাহা সেমানকর নিযুক্তি সম্ভাবনা বৃদ্ধি করুছি। এহা মধ্য আত্মনির্ভরশীল ভারত আড়ক এক পদক্ষেপ। স্কিল ইন্ডিয়া মিশন কেবল নিযুক্তি প্রদান করিবারে সীমিত নুহে, বরং এহা সেমানকু আত্মনিযুক্তি এবং উদ্যোগিতা পাই মধ্য প্রেরণা দেউছি। এহা ভারতীয় অর্থনীতিকু সুদৃঢ় করুছি। এক দক্ষ শ্রমশক্তি দেশের উৎপাদকতা বৃদ্ধি করে। এহা ভারতর অর্থনীতিকু সুদৃঢ় করিথায় এবং এহাকু বিশ্বস্তরে এক প্রতিযোগিতামূলক দক্ষতা প্রদান করুছি। স্কিল ইন্ডিয়া মিশন গ্রামাঞ্চল এবং পছুয়া অঞ্চল পাই এক আশীর্বাদ সাজিছি। গাঁ এবং ছোট সহরর যুবক যুবতীমানঙ্কু মধ্যে বৈষয়িক এবং বৃত্তিগত শিক্ষা প্রদান করা যাচ্ছি, যাহাদ্বারা সেমানে জীবিকা অর্জন করিপারিবে এবং নিজ অঞ্চলরে নিযুক্তি সুযোগ সৃষ্টি করিপারিবে।

0: শ্রোতা বন্ধু, স্কিল ইন্ডিয়া মিশন সম্পর্কে আসন্তু অধিক পচারি বুঝিবা জনশিক্ষণ সংস্থান কলাহান্ডির নির্দেশক সুব্রত কুমার ত্রিপাঠী। স্যার নমস্কার।
1: নমস্কার
0: স্যার, আপনার পরিচয়?
1: মো না হল সুব্রত কুমার ত্রিপাঠী, জনশিক্ষণ সংস্থান কলাহান্ডির ডাইরেক্টর।
0: আজ্ঞা স্যার, আপনার স্কিল ইন্ডিয়া উপরে কাম করছেন, তবে স্কিল ইন্ডিয়া অভিযান কোন স্যার, এর উদ্দেশ্য সব কোন রয়েছে?
1: জনশিক্ষণ সংস্থান এটা হল গোটে কেন্দ্র সরকার দ্বারা অনুমোদিত প্রোজেক্ট, যে জায়গায় আমি ড্রপ আউট কিংবা যে সেমি স্কিল্ড লেবর ফোর্স যে রুরাল এরিয়ার ট্রাইপ হয়ে রয়ে যাইছেন, আমি তাঙ্কর ডোর স্টেপ কু যাই কি তাঙ্কু ট্রেনিং দেই থাও, যেমনি কি ফর্মাল এডুকেশন আইটিআই অছি কিংবা অন্য সংস্থা অছি, সেই জায়গায় সেমানে আসিকি যেহেতু শিক্ষা নেই পারিবে নাহি সময় অভাবর হোক কিংবা অন্য কোনসি রিজন রো, তো সেই জিনিসকু আখিরে রখিকি কেন্দ্র সরকার এই স্কিমটা লঞ্চ করেছেন, যে জায়গায় আমি প্রত্যেক গাঁকু প্রত্যেক ব্লককু যাই কি তাঙ্ক এরিয়ারে তাঙ্ক ঘর পাখরে তাঙ্কু ট্রেনিং দেই থাও।
0: তবে স্যার, এই যে স্কিল ইন্ডিয়া অভিযান চালিছে, আমার কলাহান্ডি জেলার পর্যন্ত পাখাপাখি কত জন তালিম নিয়ে সারিছেন স্যার?
1: স্কিল ইন্ডিয়ারে একচুয়ালি দুই তিনটা অন্য বি স্কিম রাখছি, কিন্তু মু আপন খালি জনশিক্ষণ সংস্থানর কথা কইপারি কাহিঁকি মু জনশিক্ষণ সংস্থানরে অছি। তো জনশিক্ষণ সংস্থান দেখুন 2021 রু কলাহান্ডি ডিস্ট্রিক্টরে কাম করিবা আরম্ভ কলা, আউ 2021 সেশন রু আমি কাম করিকি এপর্যন্ত আমি পাখাপাখি 7,000 লোককু আমি অলরেডি ট্রেন্ড করে সারিছু। 7,000 রু পাখাপাখি 6,500 খালি মহিলা, আর বাকি 500 কিংবা 600 সেটা পুরুষ হয়েছে। তো আমার এই ট্রেনিং র মুখ্য উদ্দেশ্য থাকে অনস্কিল্ড লেবর সে মানে যে ঘরে রয়ে যাইছেন তাঙ্কু কেমতি কি আমি মেন স্ট্রিম রে কামরে আমি তাঙ্কু অপরচুনিটি যোগাই পারিব, সেটা হি আমার মুখ্য উদ্দেশ্য থাকে।
0: বহুত সুন্দর কথা স্যার, আপনি মহিলা সশক্তিকরণ দিগরে বি কার্য করছেন। তবে স্যার, স্কিল ইন্ডিয়া অধীনরে কেউ কেউ ক্ষেত্রে দক্ষতা বিকাশ পাই তালিম দেছেন?
1: এথিপাই একচুয়ালি আমার 50টা কোর্স র গোটে লিস্ট অছি, আমার যে 50টা লিস্ট অছি সে ভিতর আমি আমার রিকোয়ারমেন্ট অনুসারে আমার দরকার অনুসারে আমি ট্রেড বাছি থাও। আউ মুখ্যত আমি কলাহান্ডি ডিস্ট্রিক্টরে সিলেই হেলা, বিউটি কেয়ার অ্যাসিস্ট্যান্ট হেলা, তারপরে ইলেকট্রিক্যাল টেকনিসিয়ান হেলা, ওয়েরম্যান হেলা, ফুড প্রসেসিং আইটম, বড়ি পাম্পড় আচার এই টাইপর জিনিস বনেবাটা হেলা, ব্যাম্বো ক্রাফ্ট আমার এরিয়ারে গোটে যেহেতু র ব্যাম্বোর অ্যাভেলেবিলিটি বেশি অছি, তো এটা গোটে ট্রেডিশনাল ক্রাফ্ট আমার এরিয়ারে বহুত লোক ব্যাম্বো উপরে কাম করতে, তো ব্যাম্বো ক্রাফ্ট আমি দিয়ে থাও, কম্পিউটার ট্রেনিং দিয়ে থাও, হ্যান্ড এমব্রয়ডারি দিয়ে থাও, এই টাইপর পাখাপাখি আমি 10টা রু 12টা ট্রেড আমি দিয়ে থাও, প্লম্বিং দিয়ে থাও, কনস্ট্রকশন দিয়ে থাও, হেল্পর মেশন যেটা আছে মিস্ত্রি কাম যেটা সেটা বি আমি দিয়ে থাও।
0: তবে এথিপাই তালিম দাতা ও তালিম গ্রহীতা কিভাবে ভাবে চয়ন করতে?
1: আমার যে ফিল্ড স্টাফ অছন্তি আমার যে প্রোগ্রামর স্টাফ যে অছন্তি সেমানে বিভিন্ন ব্লক বিভিন্ন গাঁকু যাইকি সেই জায়গায় সেমানে সরপঞ্চ হেলা কিংবা টিকে একটিভ থাকে এই কাম পাই তাঙ্ক সহিত কন্টাক্ট করিকি প্রথমে আমি আদায় করু যে সেই জায়গায় কোণ হয়ে পারিব, সেই জায়গায় কোথিপাই লোক ইন্টারেস্টেড অছন্তি, কো কো ট্রেড মানে জেনারেলি সিলেই পাই সবু জায়গায় ইন্টারেস্টেড থাকে, কিন্তু সিলেই ছাড়িকি আউ কোথিপাই সেমানে ইন্টারেস্টেড অছন্তি, আউ সেইথিপাই সেই এরিয়ারে শিখাইবা পাই টিচর অছন্তি কিনি, এই দুইটা জিনিস হেলা পরে আমি গোটে মিটিং করে থাও, যে জায়গায় বেনিফিসিয়ারি মানুষ আমি এই জিনিসর কোণ সুবিধা হব সেমানে ট্রেনিং নেওয়ার পরে কো কো বেনিফিট পাইবে তা উপরে ডিটেল তাঙ্কু বুঝেকি তারপরে আমি আমার ট্রেনিংটা আরম্ভ করে থাও। আমার ট্রেনিং পাই আমি জেনারেলি গোটে ব্যাচরে 20টা বেনিফিসিয়ারি নিয়েকি গোটে ব্যাচ হয়ে থাকে, আউ টোটাল বর্ষকরে আমি 1,800 বেনিফিসিয়ারি কু ট্রেন্ড করে থাও।
0: তবে স্যার, তালিম নেলা পরে তাঙ্কর নিযুক্তি কিংবা আত্মনিযুক্তি পাই কোন সব ব্যবস্থা করেন?
1: জনশিক্ষণ সংস্থান এটা হলো আপনার আত্মনিযুক্তি র গোটে স্কিম, তো এই জায়গায় এমপ্লয়মেন্ট

되게 더 দিল্লিরো আজ রাতে 9:30 শুনবে অখিল ভারতীয় নাটক ক্রমে নাটক রাণী দুর্গাবতী আকাশবাণী কটক কেন্দ্র মূল রচনা যোগেশ ত্রিপাঠী ওড়িয়া ভাষান্তর প্রকাশ চন্দ্র ডাবে প্রযোজনা বিনয় কুমার সামন্তরায় শ্রোতাবন্ধু এ চলিত অধিবেশনের আম কেন্দ্র প্রচার হওয়া কতটি মুখ্য কার্যক্রম সম্পর্ক সূচনা এথর শুধু আসন্তকালি আম কেন্দ্র প্রচার হওয়া কার্যক্রম সম্পর্ক সূচনা সকাল 6:10 শুণবে ভক্তিগীতর কার্যক্রম বন্দনা শিল্পী মানে হলে জিতেন্দ্রনাথ ঠাকুর বীণা দেবী গুরুপ্রসাদ দাস শ্যামমণি দেবী ও শশাঙ্ক শেখর মহাপাত্র চেতনা চিন্তন প্রচার করব সকাল 6:30 সকাল 6:35 শ্রীমদ ভাগবত কার্যক্রম স্বচ্ছ জীবন প্রচার করব সকাল 7:25 সকাল 7:30 শুণবে শ্রীরামচরিত মানস চাষর কথা প্রচার করব সকাল 7:40 সকাল 7:45 শুণবে পুরাতনী ক্রমে ওড়িশী শিল্পী মানে হলে রমেশ কুমার রথ ও বীণাপাণি নায়ক ওড়িশা জীবিকা মিশন উপরে আধারিত প্রায়োজিত কার্যক্রম রিলেকরি প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র আসন্তকালি সকাল 8:30 সকাল 8:45 শুণবে কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ কৃত মহাকাব্য বৈদেহীশ বিলাস হিন্দি কথাচিত্র গীত শুণবে সকাল 9:00 সকাল 9:30 ওড়িয়া কথাচিত্রর গীত কার্যক্রম খোলা ঝরকা প্রচার করব পূর্বাহ্ন 10:10 হিন্দি কথাচিত্র গীত প্রচার করব দিন 12:00 ও দিন 2:45 সুগম সঙ্গীত প্রচার করব দিন 12:30 শিল্পী মানে হলে সুভাষ দাস অনিতা গোস্বামী মোহাম্মদ সিকন্দর আলম ও ভুবনেশ্বরী মিশ্র দিনে 1:10 শুনবে চাষর কথা কার্যক্রম মহিলাঙ্ কার্যক্রম শক্তি রূপা প্রচার করব দিন 1:20 আসন্তকালি আমার তৃতীয় অধিবেশন অপরাহ্ন 5:00 শুনবে প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ যুববাণী ক্রমে সাহিত্যায়ন প্রচার করব অপরাহ্ন 5:30 সন্ধ্যা 6:30 সমন্বিত কার্যক্রম যুবা শক্তি রাতে 7:00 ওড়িশা জীবিকা মিশন উপরে আধারিত প্রায়োজিত কার্যক্রম ও রাতে 7:25 সুন্দরগড় জেলার হালচাল এই সমস্ত কার্যক্রম রিলেকরি প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র আসন্তকালি রাতে 7:30 শুনবে চাষবাস কার্যক্রম গীত গজল কার্যক্রম প্রচার করব রাতে 8:00 শিল্পী হলে অভিজিৎ আসন্তকালি রাতে 8:15 শুণবে সম্বলপুরী গীত শিল্পী হলে পূর্ণিমানন্দ স্পোর্টস কেন্দ্র রাতে 8:30 রাতে 9:15 স্পটলাইট ও পব্লিক স্পিক রাতে 9:30 এ সমস্ত কার্যক্রম রিলেকরি প্রচার করব আকাশবাণী দিল্লি রাতে 10:00 শুণবে নাটক গ্রহান্তর রচনা ব্রজেন্দ্র কুমার নায়ক প্রযোজনা পদ্মলোচন দাস শ্রোতাবন্ধু এ আসন্তকালি আম কেন্দ্র প্রচার হওয়া কতটি মুখ্য কার্যক্রম সম্পর্ক সূচনা আপন কার্যক্রম শুনছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়ম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহর্জ এফএম মাধ্যমে 110.3 মেগাহর্জ এবং নিউজ অন এয়ার এফ মাধ্যমে

0: শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র। কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহার্টজ যোগে। সময় সন্ধ্যা 6টা বাজি 20 মিনিট হওয়া যাচ্ছে। সংস্কৃতরে সম্বাদ শুণন্তু, রিলেক রিপোর্চার করুছু আকাশবাণী দিল্লি।
1: সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম্। প্রবাচকঃ কৃষ্ণপ্রসাদোপাধ্যায়ঃ। আদৌ মুখ্য বার্তাঃ। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহেন উক্তম যত যুবানঃ, মহিলাঃ, কৃষকাঃ, নির্ধনজনাঃ চ সবলাঃ ভবেয়ুঃ ইতি ধিয়া আবশ্যকমস্তি যত এন সপ্তচত্বারিশদধিকদ্বিসহস্রতম বর্ষম যাবত ভারতরাষ্ট্রম পূর্ণতয়া বিকশিত দেশ ভবেদিতি। ঝাড়খণ্ডরাজ্যে জেপিএসসি, জেএসএসসি ইতি চ অভ্যর্থিনাম নিযুক্তি পরীক্ষাসু অভিকথিত অনিয়মিততায়াঃ বিষয়ে আন্দোলনম তীব্রতরম জাতমস্তি।

0: দাদা গানা শুনলি বলু তুই যে আরাম কলা কি এটা মর আড়ে তুই এটা পেলগাব গানা গাইবা কাজে কে বলুথিলি না
1: রে বাবু যেদিন আমার শিল্পী ভাই মানে আসবে আর তাকরে তুই গানা বাজনা গাই পারব কে
0: নাই দাদা
1: শিখলা হরিয়া গুড় দুসরা অংশিক হরিয়া গুড় দুসরা
0: দুসরা
1: বাবু এটা ভিতরে দেখছ তো আজ্ঞা আসলে না
0: বিশেষজ্ঞ আজ্ঞা
1: তো মুই আজ্ঞা সঙ্গে কথাবার্তা করুছে তুই শুন আমার চাষি ভাই মানে ভিনে ভিনে প্রকারের খত সার ব্যবহার করছেন তো সে ভিতরে গোটে খত আছে জিয়া খত আমার চাষি ভাই মানে জিয়া খত কে কেনতা করবে আর ইতার ব্যবহার করলে কান সব সুবিধা হবা সে বিষয়ে কয়বার লাগি আইসছেন ডক্টর ভগবান কওয়াট আজ্ঞা আছেন প্রফেসর মূর্তিকা বিজ্ঞান কৃষি মহাবিদ্যালয় ভবানীপাটনা কলাহান্ডি নে আজ্ঞা নমস্কার
2: নমস্কার
1: তো প্রথম করে আজ্ঞা পচারমা এই জিয়া খত বলে কানা
2: দেখুন জিয়া খত হচ্ছে প্লাস্টিক গুড়ি রবর ইত্যাদিকে বাদ দিয়ে যেতে জৈবিক কৃষি বর্জ্যবস্তু আছে সবুক খাই মানে মল আকারে তাকে ত্যাগ করতে সেই পদার্থক আমি জিয়া খত বলে কৌ এবং এই

0: শ্রোতা বন্ধু, স্বাগত আপনার কার্যক্রম সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত ভরা সাপ্তাহিক কার্যক্রম চিঠি পাইছু। আজ পুনি অনেক দিন পরে নূতন ভাবে আপনার নূয় অনুরোধ নূয় চিঠি কু নেই চিঠি পাইছু কার্যক্রমে আমি অছু। মু আপনার সাথী সচ্চিদানন্দ মল্লিক,
1: মু আশ্বসেনা পটনায়ক,
0: নমস্কার। আচ্ছা শোষণা, দেখিবা আমার শ্রোতা বন্ধু মানকর মতামত, তাঙ্কর চিঠি কি কোটু দেইছন্তি এবং কোন নূতন মতামত দেইছন্তি।
1: হ্যাঁ, কার্যক্রমের প্রথম চিঠিটি আসিছি কন্ধ বান্ধপলা মালগা ভবানীপাটনা জেলা কলাহান্ডি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: লিখিছন্তি লক্ষ্মণ দুর্গা। আকাশবাণী ভবানীপাটনা পরিবার প্রথমে মোর নমস্কার এবং শ্রোতা মন্ডলী প্রণাম। বিশেষ ভাবে চিঠি পাইছু কার্যক্রমের উপস্থাপনার মল্লিক মহাশয় এবং মহাশয় মোর স্বতন্ত্র নমস্কার, কারণ উপস্থাপনা শৈলী উচ্চ কোটির হয়ে সে লিখিছেন।
0: প্রথমে তো আপনার মধ্যে আমার তরফ প্রতি নমস্কার এবং আপনার নমস্কার আকাশবাণীর সমস্ত কর্মকর্তা উপস্থাপক উপস্থাপিকা আজ এই কার্যক্রম মাধ্যমে আমি জনাই দেছু এবং আপনার স্বাগত করছু আজ এই চিঠি পাইছু কার্যক্রম কু। কোন মতামত রয়েছে ভাইঙ্কর?
1: সে লিখিছেন, গত অগস্ট মাসের পাঁচ তারিখ বুধবার রাতে আঠটা বাজি পনের মিনিটে কলাহান্ডিয়া গীত প্রতাপচন্দ্র দাস এবং সাথী পরিবেশন করে ঝরি রে ঝরা অল্প ধন যাই ফুল গীতগুলিক বহু ভাল লাগি। কলাহান্ডিয়া গীতক আগক নেবার প্রয়াস জারি রাখা কলাকার মানুষ মোর বহু বহু ধন্যবাদ জনাই দেবে বলে সে লিখিছেন।
0: নিশ্চিত ভাবে শ্রোতা বন্ধু, আমি সপ্তাহে প্রায়ত তিন দিন রাতে আঠটা বাজি পনের মিনিটে আঞ্চলিক গীত, কলাহান্ডিয়া গীত, দেশভক্তি গীত অদল বদল করিকি প্রচার করছু। আপনার এই গীতগুড়া শুনেছেন, আপনার ভালো লাগিছে, আমি ভারি খুশি লাগুছি। আপনার ধন্যবাদ বার্তা, আপনার খুশির বার্তা আজ সমস্ত কলাকার মানুষ এই কার্যক্রম মাধ্যমে আমি জনাই দেছু।
1: পুরো শেষে সে লিখিছেন, শক্তিরূপা কার্যক্রমে গৃহিণী কাহক কহবা সাক্ষাৎকার বহু শিক্ষণীয় হয়েছিল, এণু উপস্থাপিকা অপা এবং আলোচিকা অপা নমস্কার জনাই দেবে।
0: নিশ্চিত ভাবে শক্তিরূপা কার্যক্রমে আপনার যে বিষয়বস্তু শুনেছেন, সম্পৃক্ত বিষয়বস্তু উপরে নিমন্ত্রিত হয়ে আসি আমার অতিথি মহাশয় এবং উপস্থাপিকা মহাশয় আপনার ধন্যবাদ বার্তাটি আজ এই কার্যক্রম মাধ্যমে আমি জনাই দেছু এবং আপনার বহু ধন্যবাদ আপনার এই সুচিন্তিত মতামত পাই নিয়মিত ভাবে কার্যক্রম গুড়া শুনেকি আমি চিঠি দেওয়ার।

শ্রোতাবন্ধু প্রচার কলু কেতুটি হিন্দি ভক্তি গীত আজ শিল্পী হরিওম শরণ আকাশবাণী ভরিপাটনা আমার পরবর্তী কার্যক্রম রিলেকরি প্রচার করছু প্রথমে আকাশবাণী দিল্লির ও পরে পরে কার্যক্রম শুণবে আকাশবাণী কটক কেন্দ্র প্রথমে কার্যক্রম আকাশবাণী দিল্লির।